0: আমাশ পানি মত হোশ কি যে যায় মুঝে তো কোই খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড দ্য বিগ জেল brought to you by insurancemarket.ae
2: insurancemarket.ae
1: big 106.2